0: पण या तिघे मोठ्या तिकडं अंबालवीला अतिक्काय दिलं अतिक्का निच्चक्का चाकुलमा किन्ने कुमे येतील वक्तवी काही नाही फक्त तुम्ही मागित तोला येता ते साजीच्या होती आम्हाला खुजन ना मे एक वैका जो टाकतो वाटते आम्हाला तुप मी सिमित टाकेन म्हणजे शिला लुकतील लोक तब्बतवा
1: خوين نمي يا وقار الساقفين
0: ايه خوين نمي تا
1: خوين نمي لاروك تاكوا وقار قد تقسيما يوت نونا رينيت أتشيكين يغرو يقتونيت ولدوين نين نكوت ونوكتو غسانيت وقار بي وقد تقتوكوت بيجاري ساق تلو تنارانجي غانك تلو جيقاي تساقنا كدراو غالك لوتا кисианиле арианэнг оқаттарпоқ оқаарайунна қаттағасси униккааққаттарлусилу таманна инооқатимут қаглеваалерути оққуйя қаттармат кипингуйяутиоваклунилу ангеқарсимақаттартунут анутуиннаттиа ноққарвиксаттиннут тикиппаллиалертиллута атаусермит тусарнаараарчуққаннернеаратта тами тава тусарнаар неартаттиннинниллиртиттиниалеривоқ утериирнеривоқ